0: মহল্লা বেলনান বীর শ্রী কৈকরথ ক্রথ যুগ যুগ হের উঠাই জ্ঞানী বুদ্ধি দাস যুগরা সন্তোক তর্ম গ্রথ তৃতীয় রাজ্য তে কাজুর গ্রথুয়া দ্বাপরা তপে কা সত গ্রথুয়া কাল যুগ রাথ গণকা গুরু রথুয়া মহল্লা পেলা
1: শ্যাম কে স্তম্ভ স্বামী সচ মিয়া সে সচ রহে সব কো সচ সমাবে ਰਿਗ ਕਹਿ ਰਿਹਾ ਪ੍ਰਭੂ ਰਾਮ ਨਾਮ ਦੇਵਾ ਮੈਂ ਸੂਰ ਨਾਇ ਲਿਆ ਪ੍ਰਸ਼ਤ ਜਾਏ ਨਾਨਕ।